0: হেনে মানে দেমান সদপুণ্যে তানাতে তান নেউটি আদি উঠ নিয়াসরা দে আশ্রী গুরু গরিব নিবাজি আপ জি দাজ রুচ কীর্তন করদে আমি আস বদে বেটা জরু সদ্রু সচ্চে পাশা জি মহারাজ জিনা জিনা মাই পাউ লো সবদে বেটা জরু সদ্রু সচ্চে পাশা জি মহারাজ জো সবনা দিলে কি লাউনি চড়দি কলা বক্সনি গুরু নানক নাম চড়দি কলা তেরে পাণে সর্বদা ভলা
1: সিকো সবদে প্যারি ও জন্ম মর কিটে মুখ জল সদা সুখী নানক সিমৃত গ্রাম কলি মহল্লা তিজা অন্দ ওমকার সুখ প্রসাদ।